শ্রীরামচন্দ্রের অমানবিক শক্তি প্রত্যক্ষ করে সুগ্রীব তো স্তম্ভিত। দুন্দুভী অসুরের পর্বত প্রমাণ কঙ্কাল পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের জোরে দশ যোজন দূরে নিক্ষেপ কিংবা এক সরাঘাতে সপ্তশাল বৃক্ষ ভেদ অকল্পনীয়। বালিবধের পক্ষে শক্তি যথেষ্ট ভেবে নিশ্চিন্ত সুগ্রীব দ্বন্দ্বযুদ্ধে অগ্রজকে কেমনভাবে আহ্বান করবেন তার পরিকল্পনা করতে লাগলেন। পরদিন প্রভাতে সদল বলে সুগ্রীব কিষ্কিন্ধার সিংহর দ্বারে গিয়ে বালিকে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানালেন। ক্রুদ্ধ বালি পুরী থেকে নিষ্ক্রান্ত হতেই দূর থেকে রামচন্দ্র দেখলেন আকৃতি প্রকৃতিতে দুজনেই প্রায় অবিকল। একে এ যে পার্থক্য করা কঠিন, এমন সমস্যায় পড়তে হবে আগে তো ভাবেননি তিনি। এদিকে লড়াই ততক্ষণে শুরু হয়ে গেছে।

বালির প্রহারে জর্জরিত সুগ্রীব অতি কষ্টে মল্লভূমি থেকে পালিয়ে আত্মরক্ষা করলেন বটে, কিন্তু লজ্জায় অপমানে জর্জরিত হলেন। অগ্নি সাক্ষ্য করে যে মিত্রতা

0: কি তার দৃষ্টান্ত? আগে বুঝতে পারলে এমন অবিমৃষ্যকারী সংগ্রামে প্রবৃত্ত হতেন না তিনি। অভিমানে তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। একটু পরে যখন বিমূঢ় রামলক্ষণ এসে দাঁড়ালেন তার সামনে, সেই অভিমান তখন রূপান্তরিত হলো প্রচণ্ড ক্ষোভে।
1: কেন কেন আমাকে এমন ভাবে লাঞ্ছিত করলে দাশরথি?
2: সুগ্রীব,
1: আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। অগ্নির সাক্ষী রেখে তোমার সঙ্গে আমি মিত্রতা করেছি, কিন্তু এই এই কি তার প্রতিদান?
2: সুগ্রীব,
1: বালিকে বধ করবে কথা দিয়ে তুমি আমাকে মল্লভূমিতে পাঠালে, কিন্তু কথা রাখলে না। আমি আমি আগেই বলেছিলাম, ওর সঙ্গে দৈরথের ক্ষমতা আমার নেই। যদি আগে জানতাম এসব নিছক তোমার মুখের কথা, তাহলে তাহলে আমিও কি এই অসম সংগ্রামে রাজি হতাম?
2: মিত্র সুগ্রীব, সুগ্রীব, ক্রোধ ত্যাগ করো, আমার কথা শোনো, আমার কথা শোনো, শান্ত হও। তোমাদের দুজনের অবয়ব, বেশভূষা, আচার আচরণ অবিকল এক। দুজনের ভিতর থেকে তোমাকে আলাদা চিনতে পারিনি বন্ধু। পাছে আমার নিক্ষিপ্ত বাণে তুমি নিহত হও, মিত্রবধের ভয়ে তাই আমি মৃত্যুবাণ নিক্ষেপ করিনি। এবার তুমি ভিন্ন কোনো চিহ্ন ধারণ করে নির্ভয়ে যুদ্ধ করো, দেখবে তখন আমার স্বরাঘাতে বালির পতন অনিবার্য হয়েছে।
1: ঠিক ঠিক, এমন সমস্যার কথা আগেই আমার অনুমান করা উচিত ছিল। অকারণে তোমার প্রতি রুষ্ট আচরণ করলাম, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বন্ধু। এরপরে অবশ্যই ভিন্নতর কোনো চিহ্ন ধারণ করেই দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হব আমি।
3: আমি তখন তোমাকে বরং ওই নাগ পুষ্পিলতার অভিজ্ঞান পরিয়ে দেব, ঠিক আছে?
0: পূর্ব পরিকল্পনা মতো সম্পূর্ণ প্রস্তুত হয়ে সুগ্রীব সদলে কিষ্কিন্ধা যাত্রার আয়োজন করলেন। লক্ষণ নাগ পুষ্পিলতার মালা পরিয়ে দিলেন তার গলায়। তখন সূর্যের ক্ষেত্রজ সন্তান সুগ্রীবকে যেন নবমণ্ডলে নক্ষত্রবেষ্টিত সূর্যের মতো উজ্জ্বল দেখাতে লাগলো।

0: আমার ক্রোধ সংবরণ করো প্রিয়তম, সুগ্রীবের আহ্বানে সাড়া দিও না।
1: কেন, আমি কি কাপুরুষ? কারো কোন আস্ফালন বালি কোনোদিন সহ্য করেনি, করবেও না।
0: এটা কাপুরুষতার কথা নয় স্বামীন, এ হল কৌশলের কথা। মাত্র কয়েকদিন আগে তোমার সঙ্গে মল্লযুদ্ধ করতে এসে রণেভঙ্গ দিয়ে পালিয়েছিল যে সুগ্রীব, এরই মধ্যে কি এমন শক্তি সঞ্চার হলো তার যাতে তোমার মতন দুর্পার শক্তিমানকে আবার আবার যুদ্ধে আহ্বান জানায়?
1: এবারে সেই কারণেই সে তার ঔদ্ধত্যের সমুচিত উত্তরই পাবে।
0: আমার কথা শোনো মহাবীর, অঙ্গদ গুপ্তচরের মুখে সংবাদ পেয়েছে রাজা দশরথের দুই পুত্র রাম লক্ষণের সঙ্গে মিত্রতা স্থাপন করেছে সুগ্রীব, তাদের বলেই বলিয়ান হয়ে সে আবার তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাচ্ছে। সুগ্রীব বুদ্ধিমান, কর্মদক্ষ, রামের সাহায্য নিয়ে সে তোমার ক্ষতি করতে এসেছে আজ। বরং তাকে ডেকে এনে যৌবরাজ্যে অভিষিক্ত করো প্রভু, কৌশলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
1: থামো থামো থামো থামো, যে ভাই আমার শত্রু তাকে আমি যুবরাজ করব। আমার প্রতি তোমার অনেক ভালোবাসা দেখান হয়েছে মহিষী তারা, এখন সহচরীদের সঙ্গে অন্তঃপুরে ফিরে যাও। রামের জন্য কোনো ভয় নেই আমার, তিনি ধর্মজ্ঞ এবং সত্যান্বেষী। আর তুমিও ভয় পেও না সুহাসিনী, কেননা আমি সুগ্রীবের দর্পচূর্ণ করব মাত্র, তাকে আমি হত্যা করব না।
2: সুগ্রীবের গলায় এবারে নাগপুষ্পীলতার মালা, আর ইন্দ্রের অপর ক্ষেত্রজ পুত্র বালির বুকে দুলছে দেবরাজ ইন্দ্রদত্ত দিব্য কাঞ্চনীমালা। দুজনের পদভারে তখন মেদিনী কম্পমান, দুজনের আস্ফালন যেন মহাপ্রলয়ের ইঙ্গিত। মল্লযুদ্ধ চলতে চলতে ক্রমে সুগ্রীব যখন হীনবল, আর্ত ও শনিতাক্ত হয়ে পড়েছেন, মহাবল রাম তখন ধনুতে ভুজঙ্গ সমসর সন্ধান করে কৃতান্তের কালো চক্রের মতো জ্যায় আকর্ষণ করলেন। সেই প্রদীপ্ত অশনিতুল্য স্বর জ্যামুক্ত হয়েই ঘোর রবে বালির বক্ষে বিদ্ধ হল। শারদোৎসবের শেষে উৎক্ষিপ্ত ইন্দ্রধ্বজের মতো অচেতন হয়ে তিনি লুটিয়ে পড়লেন মাটিতে।

0: শ্রীরামের স্বরাঘাতে ধরাশায়ী হলেন বালি, কিন্তু তার কান্তি, প্রাণ, তেজ ও পরাক্রম তখনও অটুট রয়েছে। ম্রিয়মান ভাগ্যলক্ষ্মী তখনও যেন দ্বিধাবিভক্ত হয়ে তার প্রস্তর কঠিন দেহে প্রদীপ্ত ইন্দ্রমাল্যে এবং তার হৃদয় বিদারী কৃতান্তক স্বরে বিরাজ করতে লাগলেন। রাম লক্ষণ তখন ধীর পদক্ষেপে সেই শিখাহীন বন্যের মতো বহুমান্য বীরের সম্মুখে এসে দাঁড়ালেন। তাদের দেখে ইন্দ্রপুত্র বালি গর্বিত বচনে বললেন,
1: হে ন্যায়াধীশ মানবপুত্র রাম, তুমি কি বলতে পারো কোন অপরাধে অন্তরালবর্তী হয়ে আমাকে আমাকে এই মৃত্যুদণ্ড দান করলে? শুনেছি মহান রাজবংশে তোমার জন্ম, তুমি তেজস্বী, ধর্মব্রতচারী, প্রজানুরঞ্জক এবং কালক।

0: দমসম ক্ষমা দণ্ড ধৃতি এইসব রাজোচিত গুণ ও আভিজাত্যে তুমি শ্রেষ্ঠ। তাই আমি আমার ভার্যা তারার নিষেধ না শুনেও সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম। আমার আমার বিশ্বাস ছিল অন্যের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রাম কখনো আমাকে হত্যা করতে পারেন না, কিন্তু কিন্তু এখন জানলাম তুমি দুরাত্মা, ধর্মধ্বজী অধার্মিক এবং সাধু বেশি পাপাচারী। স্বীকার করছি তোমার সত্য ধর্মের এই কাপড়টা আমি বুঝতে পারিনি। এমন গর্হিত কাজের পরে এখন এখন কেমন করে তুমি সাধু আর সুধী সমাজে মুখ দেখাবে রাম? তুমি নিজ শট প্রতারক, তুমি যে কেমন করে মহাত্মা দশরথের পুত্র হলে ভাবলে আমার হাসি পায়।
1: বালির কথায় লক্ষণ উত্তেজিত হয়ে উঠলেও রামের ইঙ্গিতে চুপ করে গেলেন। বালি তখন আবার বললেন,
0: আমি বুঝতে পারছি সুগ্রীবের সঙ্গে তোমার মিত্রতার কারণে তুমি তুমি আমাকে বধ করলে। অথচ তোমার সঙ্গে আমার আমার কিন্তু কোনো শত্রুতা ছিল না। তুমি আমাকে আদেশ করলে আমি তো একদিনের মধ্যেই তোমার ভার্যাকে উদ্ধার করে দিতে পারতাম, দুরাত্মা রাবণের কেশা আকর্ষণ করে তোমারই পদতলে নিক্ষেপ করতে পারতাম, কিন্তু সে সুযোগ তুমি আমাকে দিলে না। তুমি জানো না, সুগ্রীব আমার ভাই হলেও তাকে আমি সন্তান স্নেহে প্রতিপালন করেছি, কিন্তু প্রতিদানে সে এমন কিছু অন্যায় করেছিল, পারিবারিক কারণে সে কথা তোমাকে বলা সম্ভব নয়। তবু স্নেহবশত তাকে বধ না করে নির্বাসিত করেছিলাম। এখন সে রাজা হবে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু অকারণে শুধুমাত্র তার মনস্তুষ্টির জন্যই তুমি তুমি আমাকে বধ করলে বলে তোমাকে তোমাকে মহৎ আমি বলতে পারলাম না। আমাকে ক্ষমা করো রাম, আমাকে ক্ষমা করো।
1: এতক্ষণ ধরে শ্রীরাম অটল নির্মোহ ভঙ্গিতে বালির তিরস্কার শুনলেন, তারপর ধীর শান্ত কণ্ঠে বললেন,
2: মহাবীর বালি, তুমি ধর্ম অর্থ কাম এবং লোকাচার না জেনে কেন অজ্ঞান বালকের মতো আমার নিন্দা করছো? তুমি জানো ইক্ষাকুবংশীয়রা এই শৈল কানন ঘেরা দেশের অধিকারী, ধর্মাত্মা ভরত এর শাসনকর্তা। তার ইচ্ছায় আমি এবং অন্য রাজারা সত্য এবং ধর্মের প্রসারের জন্য পৃথিবী পরিভ্রমণ করছি। তুমি কামার্থ, রাজধর্ম পালনে অমনোযোগী। সুগ্রীব কান্তা রুমা তোমার পুত্রবধূ স্থানীয়া, ধর্মহীন কামাসক্ত হয়ে তাকে তুমি শয্যা সঙ্গিনী করে মহাপাপ করেছ। সুগ্রীব আমার সখা, তার পত্নী, আর রাজ্য উদ্ধারের জন্য আমি তোমাকে দণ্ড দিয়েছি ঠিকই, কিন্তু নিরাসক্ত থেকেই দিয়েছি। সে কারণে তোমাকে বধ করে আমার কোনো ক্রোধও হয়নি, মনস্তাপও হয়নি। ধর্মের পথ দুর্গেও জটিল। আকাশ দিয়ে পাখি উড়ে গেলে তার গমন পথের যেমন কোনো চিহ্ন থাকে না, তেমনি ধর্মের গতিও অনেক সময় দূর নিরীক্ষ হয়ে ওঠে। মনে রেখো, রাজা দেবতা স্বরূপ, তিনি প্রজাদের ধর্ম প্রাণ রক্ষা করেন, প্রজার শুভ সাধন করা তাঁর কর্তব্য। কিছু না জেনে তাকে হিংসা করা, নিন্দা করা কিংবা অপ্রিয় কথা বলা উচিত নয়।
0: নরশ্রেষ্ঠ রাম, তোমার যুক্তি অভ্রান্ত। এতক্ষণ আমি তোমাকে যে কঠোর বাক্য বলেছি তার জন্য অপরাধ নিও না, তবে কিছু কথা কিন্তু তুমি অনুমানের ভিত্তিতে বলেছ, সঠিক তথ্য জানতে পারনি। আমি অন্যায় করেছি ঠিকই, তবে সঠিক জানলে দেখবে সুগ্রীবের অপরাধ আমার চেয়েও ঢের বেশি। রাম রাম, আমি আমার পত্নী তারা বা তার বান্ধবদের জন্য শোক করছি না। আমার আমার একমাত্র পুত্র, আমার আমার আমার স্নেহলালিত অঙ্গদের জন্যই আমার এই প্রার্থনা। সুগ্রীব, আর অঙ্গদের প্রতি তুমি তোমার স্নেহ রেখো, তোমার হাতে আমার নিধন কাম্যই ছিল। তাই তারা নিষেধ সত্ত্বেও আমি দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়েছিলাম।
2: হে বানরোত্তম, দণ্ড লাভ করে তুমি নিষ্পাপ হয়েছ, ধর্মানুগত স্বভাবও লাভ করেছ। শোক মোহ ভয় ত্যাগ করো, বিধির বিধান অলঙ্ঘনীয়। মনে রেখো, সমাজে বৃহৎ ধর্ম এসে ক্ষুদ্র ধর্মকে লুপ্ত করে দেয়। এখানে তাই ব্যক্তিগত ক্রোধ মনস্তাপের প্রশ্ন নেই। একটি বৃহৎ সামগ্রিক ধর্মের দৃষ্টিতে রাজার আচরণ এবং কর্তব্য নির্ধারিত হয়। রাজার কর্মকে চালিত করে ধর্ম, তাই রাজাও স্বাধীন নন। আমি যা করেছি মনে রেখো, তা ধর্ম তো পরিকল্পিত।
1: মহাবীর বালির পতনের সংবাদ বাতাসের আগে ছড়িয়ে গেল কিষ্কিন্ধারা আকাশে বাতাসে। শোকের ছায়া নেমে এলো সর্বত্র। এমন বিপদেরই আশঙ্কা রানী তারাকে বিবশ করে রেখেছিল এতক্ষণ। এবারে মর্মান্তিক সংবাদটি পেয়ে উন্মাদের মতো আলুথালু বেশে রণাঙ্গনে ছুটে এলেন। ধূলিসজ্জায় শায়িত বালিকে আলিঙ্গন করে বালি মহিষী আকুল বিলাপ করতে লাগলেন।
3: হে মহাবল বানরপতি, কেন তুমি ভূমিসজ্জায় কেন? না না, এ তো নৃপতির যোগ্য সজ্জা নয়। ওঠো ওঠো, বসুধাকে আমার চেয়েও তোমার কাছে প্রিয়তর, তাই তাকে আলিঙ্গন করে রয়েছ। সুগ্রীবকে নির্বাসিত করে তুমি তার ভার্যাকে অপহরণ করেছিলে, হয়তো এই তার পরিণাম। আমার নিষেধ তখন মোহবশ অগ্রাহ্য করে কি শোচনীয় পরিণতি ডেকে আনলে নাথ। অঙ্গদ বৎস, আমার তোমার পিতাকে শেষবার ভালো করে দেখে নাও, এরপরে আর ওকে দেখতে পাবে না। স্বামী, তুমি তো প্রবাসে চললে, যাওয়ার আগে পুত্রের মস্তক একবার আঘ্রাণ করে তাকে উপদেশ দিয়ে যাও।
2: রাজমহিষী, রাজমহিষী এই জগতে জীব মাত্রই আপন আপন কর্মের ফল ভোগ করে, কার জন্য শোক করছেন দেবী? এই দেহ জলবুদ্বুদের মতো ক্ষণস্থায়ী, এখন শোক পরিত্যাগ করে অঙ্গদের প্রতি মনোযোগ দিন। মহারাজের অন্তুষ্টি সম্পর্কে চিন্তা করুন। এই এই বীর বানরগণ, এই অঙ্গদ, এই কিষ্কিন্ধা রাজ্য সবই আপনার। আপনার আজ্ঞানুসারে অঙ্গদ রাজ্য পরিচালনা করুন।
3: মহাজ্ঞানী হনুমান, অঙ্গদের মতো শতপুত্রের চেয়ে পতির দেহালিঙ্গনই আমার শ্রেয়। এই বীরের সঙ্গে আমি সহমরণে যেতে চাই, তাতে আমার সদগতি।
0: সুগ্রীব, সুগ্রীব, মোহবশে আমি পাপ করেছি ভাই, তুমি তুমি অপরাধ নিও না। বৎস, আমাদের আমাদের ভাগ্যে ভ্রাতৃপ্রেম আর সুখভোগ হয়তো একসঙ্গে লেখা ছিল না, তাই আমি আমি বিদায় নিচ্ছি। তুমি তুমি আজই রাজ্যের ভার নাও, আর আমার পুত্র অঙ্গদের পিতা ও রক্ষক হও। এই সুসেনা দহিতা।

0: তারা দূরদর্শিতা আছে, তার উপদেশ মতো কাজ করো। শ্রীরামের অভীষ্ট সাধনে সর্বদা মনোযোগী থেকো। আর আমার এই দেবদত্ত কাঞ্চনী মালা এখন থেকে তুমিই বক্ষে ধারণ করো। সর্ববিঘ্ন থেকে এই ইন্দ্রমাল্য তোমাকে রক্ষা করবে। বৎস অঙ্গদ, অঙ্গদ আমি চলে যাচ্ছি, তুমি দেশ কাল বুঝে কাজ করতে শিখো। প্রিয় অপ্রিয় সুখ দুঃখ অগ্রাহ্য করে সুগ্রীবের বশবর্তী থেকো। তার সঙ্গে অতি প্রণয় বা অপ্রণয় করো না। শত্রু সংসর্গ থেকে সর্বদা দূরে থেকো।
1: এইভাবে কথা বলতে বলতে মহাবলী কিষ্কিন্ধা রাজবালি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আশ্রিত লতা যেমন ছিন্ন মহাদ্রুমকে বেষ্টন করে থাকে, তারাও সেইভাবে তার মৃত পতির দেহ আলিঙ্গন করে অঝরে বিলাপ করতে লাগলেন। রাম তখন তাকে প্রবোধ দিয়ে বললেন,
2: বীরপত্নী, বিধাতার নির্দেশে প্রাণী মাত্রই সুখ দুঃখের অধীন। তার ইচ্ছায় তোমার পুত্র রাজ্য পাবে, জগতে কীর্তিমান হবে, তুমিও প্রাতঃস্মরণীয় হবে, সুখী হবে।